Wana wendi ya pukusi number 3. Pukusi number 3 kutinye 300,000. 300,000. Pukusi number 3 kutinye 300,000. Star 441 ash.

ওই লীল তো মেরিয়াস করে চরিত্র মিছে ডানি আগের নাচের গিলে আমোসিস গে মঞ্জ গলে তো কতিরি গগে চলে বেচি ভয়েস এরিয়াস গলে নাচের গিলে ফালে বয় বঞ্জ গলে মিছে ডানি চামান বারবারি গলে মিছে ডানি আতাজ এফএম Not a glitch, man, the machine because I'm a super body.